0: ওইটা নিলাম অন্য কিতাব কিস্তা কেলো সেটা সামাখাটা পড়াবো তিন লাখ ঋণ নিলাম তিন লাখ সেখানে তীর সেগুলো আমার তিন লাখ না পরিবার কথা
1: ও আপনার তিন লাখ টাকা ঋণ আছে তিন লাখ রুপিয়া ফের টাকা এসে জমা আছে আপনার শ্রাম ও গ্যাস এখানে তিন লাখ রুপিয়া সে ঝাড়া কি অপরাধী।

0: ডাল মিগারা আদা মাছি শিকার ও ফল ফুল আয়নযুক্ত খানা নিয়মিত খাই জঙ্কফুড কম করি সন্তুলিত খানা রোজি স্বাস্থ্য কিশোরী যোগ স্বাস্থ্য ভবিষ্যতের আধার হো রেডিও গুরুবাবা এফএম সহকারে স্বাস্থ্য কারণে বর্তমানে জনমিত্রী সন্দেশ
1: আমার বাড়ির উপসিনপুর খারাপ সমাজের ফসলের আমি বাড়ি শুরু করাম আমার চেড়াকুড়ি শাক সবজি সেই উপসিনপুর খানারে পথরায় তন্দ্রস্ত বনাউছ পুরা খানা সংসদে দুই বছর সময় সন্তান চালি রাখাম
2: রেডিও গুরুবাবা এফএম সহকারী স্বাস্থ্য কারণে বর্তমানে জনমিত্র

0: আছে, কেউ হয়তো আমি একবার কিস্তা দিয়ে দিন সেই মানুষজন হয়তো ওইখানে অর্থ যে আমাকে কিস্তা দিয়েছেন
1: তখন ওই কিস্তা অর্থের রোজার বাড়িটা ভালো আছে কি অর্থের উপরে হবে আমার ঋণ দিয়েছে ঋয় করিতে দিলে কথা কর্জা
2: কর্মীরা সহকারীমা জাতীয় সন্দেশ

0: কিছু কারণ মনে হয় অর্জুন সড়ক প্রধান থাকলে দুর্ঘটনার জন্য দূরে রেখেছেন।
1: ইসলাম

0: করে আপসে করে বা টেস্ট প্রয়োগ করে বিষয় নয়, সম্মানীয় জুড়ে কিছু ধরনের উপায় করব।
1: প্রধানমন্ত্রী

ভাবিলে আমি বিশেষ কথা কি তর্ক দেখি সুচি ও তথা বিরহ বাট মুক্তি কইয়া খাচু মনে হঠাৎ বিরহ বাট মুক্তি কইয়া প্রামাচু মহাপ্রে বিচার দুর্গ বা মন আছু মানে কৃষ্ণ ও কৃষ্ণের মনে দিয়ে তোমার মহাপ্রে শাস্তি দিয়ে রেখেছি।

করতে আর কি অনুমান আমি সমস্যা করে স্থানীয় নিয়েছি মাটির সম্বন্ধে হয়েছে বিভিন্ন স্থান বৈশিষ্ট্য কোনো কাঠটা তৈরি করে যা অসংখ্য মানুষের উপকৃত ছিল তাদের বা বিভিন্ন স্থাপনা তৈরি করে যা সংবিধানা নদী বা স্থান নদী মানে পূজার কথা রয়েছে নিজের বিভিন্ন বিশ্বের আগামী নদী মাধ্যমে স্থান ধরে পূজার কথা লিখে লাগে।